0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানী তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাণ্ডু এব্বা মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এক্কান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ মানে আমানাত তরিকং নেমমি হায়ং ঈমান কামেন্নতে আদি আহদ ওয়াফাতেরি নুয়ামি হাকা দীনেন্নতে আমানাত তরিকামুগে দায়রায়কি ওয়ারা ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দারিংগে হাগ্গুতং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এম্মে মতি দরজায়ম ফেশিগেন এম্মে দশু দরজে দা

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

Time request. নদীকে মেঘট স্টিভে ফিল্ম মেগা ডি গার্মেন্ট কুরিয়া গেন দ্যাট হি টাইম রিকোয়েস্ট মে দুকে শো নি মা লাভা গো তুমি জোনি শা উম্মিদ মে কোরে নি শো গে তরে মেগেন স্টো নু লাভা তে হুন তরে না কামো দিয়া কামা বারং উফাভির বার বাজির ওয়াগুত কোল কে দম ওয়াকেলা আসসালামু আলাইকুম।

আদি উডাই বিমগাভিয়স এখলাঙ্গিয়া ফোরবিগিম্বা ইভেস্কামেন্নুয়ে এ হরিহা কামে বনি বয়া বিগিম্বা ফতেগা লিউবা ফে।

0: ইসলামী উদারে হম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: রুমি নুসরাগে মুনা পালালমা ফহ মাটুমাদুম পনি
1: নুসরা মিহার মিতা হসপিটাল গাহর মেঙ্গুলতা গাড়ি নিহারো এজ্জেনু তে নুসরা দেগে কুডা মিহাস মিহার হেলাফান
0: রুমি এহেম বুনে নুসরা ফনওয়া লঙ্গুলুনি এনে গেসবাবুং নুসরাগে আইলায়ে বুরে একবা বেনুনু আতি আদি রুমিগে হিতুগে উফেদি ফাওয়া বিরুয়েরিকং একনি হুরে তাহমল কুরম বেনু আতি নমস নুসরা একমা এবহে নুই নাইলাগে হালতু এহা গোস কং এঙ্গিরু রুমি একনি দুকল্লা ফদা নুসরাগে হি নুরুহুনীতি এনা নুতা মুলুনু
2: নুন রুমি আরিন কিনে তিহা বড় হাসক মেগে তেরেগা রুমি একনি বাটা ফদানি নাইলা দতে ওয়ানু আই ভিস নেঙ্গে নেনু
1: আদি বাগুতু নাগানি ডক্টর বনি দে নুসরা দে বলগিয়া কামে গোস ভি জারে বাগুতু গুলানামি
0: রুমি আদেস খরাফ দরাগ কাং এহেম বুনুমুন এমে ফহুন নুসরা এবসবে দান্তে দুই এমে নুসরা গে দাগিং গাগে নুসরা গন্ডি মরিন তেদুই গে দান নিকু মেডিকু মে হুটা রুমি কে ফোন বার রিংগু ওয়ান পেশি রুমি সিফা ফোন পালালে মিফার এগুলি শাফি কে দন্তা শাহিদা রুমি আবসবা ফোন নাকা কম্পতু কে জেসি ফোন নে গুমাই কো একলুন শাহিদা বাহাকে দেখি রমু রমু
3: রুমি রুমি তেরি কন্তা কুতা
1: আহারে মেরে হসপিটাল গ দন্তা কি নেবি দন্তা কি নে বেগেন তে তেওলানি ওয়ানু আবনে বলা আহারে মেরে হুলুমালেগে
3: রুমি শাফি শাফি মেন্দুরু গে ইনকুম গ দেনি কো মগমচা মেট্টুনি কোন্দি কা খবর হসে গে মেট্টুনি শাফি মেট্টি গে রাশ সিকি মারু কসে গে দিয়ামা এতন বুনি আবা হামালে গে দাশ এহে মে লঞ্চ কামি আবা হামালে
0: ए बस्ता कंफत के जहुमाए को रूमियन हीवी फैद शुम बिंगड़ देमी किंदिया हैं दुनिये के दाउरुवं हिंदु कोलकां हुट्टुन हैं हीवी एरु फोन कॉल का शाहिदा फुरनी ये बुनी बहु के माने की माफुशिंग माले फुरंग उलुन वाहक कं रूमिये विस्नुनी देमे रूमिये बार रोएगन वुनो एना रोमुन रोमुन अडु केंडे मुंधिया हालु वाहक देखी
1: दुंता শাফি কোবা কোন হসপিটালে গতি দিবি
3: মিতে মে আই জে মেসকা আভাং আ দে
0: রুমি দুয়ে ফকা হল গতকা বেরে নিকুই দেলুলুন কারণ ওহে মুন্দিয়েরু সিকুন্ডে গহুরি হামে কানি শাফি গ সুরা রুমি বেরে নিকুন এরু এরু নুসরা সাকলং গরনি রুমি রুমুং হলে লাবা গন্ন মুং কাল গতকা গস নুসরা গাতুকা বেগে গুলে কই কিয়া দিন
1: নুসরা শাফি বেটিকে মালে গেনেছি
2: সুবহানাল্লাহ
1: আই জি বেচকে বই
2: এম ভি আবা সাইকেলং আরা হিঙ্গা দাং
0: সাইকেল গ ফাতা রুমি এরুমাই গ নুসরা সাইকেল দুবালি হসপিটাল গ দুরমতি গ সাইকেল মডকুরুমাই গ রুমি দুই ফগস হসপিটাল গ তেরি বাই এনে গ ফাতুন নুসরা আবেস দুয়ামুং এ রুমি ইমার্জেন্সি রুম ক্যারি এ দাইরু এতনু গ হাস কামাই গ দেখুলং হিঙ্গালা হিঙ্গালা শাফিগে দন্তা শাহিদায়া শাফিগে বড়দাতগে দেখুচ্চকু তিবি শাহিদাগে মৌনমতিম ফেন্নমুন দিয়ে ইন্তিহা দরজাগে মায়ুস কমা বারুবলিখং শাহিদা ইশিলেগেন ইংগোনেবারিগে কোলুগ হুরিগোনিগা রুমিয়ং আমুকো নুফেন্ন এ আইলাগে জুয়াং আংহিং কুজ্জক ইশিলেলাগেন ইংইরু একুজ্জাগে মৌনমতিম মিস ফেন্নমুন দিয়ে মায়ুস কং এই মাফুশিং এমি হুনায়কু আকুজ্জে একুজা এমএস মিহাকা বাহক নুদাকা দেতড়িগা আইবিতাগেন বিমচ বলাটাগেন মায়ুস ফাইন কমমেকস ইমার্জেন্সি রুম গে কুরিমতিগা বা মুলি মা হাওলা বেরি ফমনি হাস কামা নুতন মাসকান রুমি গে হিতা ওয়েনক ফহ ওয়েনে লিবে মুন্দিয়া একলং হুলুমালে কো দম্মম নাইলাগে হালো আনেকলং ইমার্জেন্সি রুম গে ফরুদাগে ফুরগাহুগা ফরওয়াতে মুন্দা এনেগে লোপিবা ফিরমিহা শাফি গে হালো দেমিহুঙ্গে হালতুয়েস মিওয়ানি নাজুক ফাত্তারিকা রুমিগে লোলুং কারুণা তিকিতং হিফে হেট্টু মেন্নেতি ফ্যাবাম ফেশি

0: রহমান ওয়ন্ত রহিম ওয়ন্ত আল্লাহ বে ইসমু ফুরুম ফাশাগান নামে
1: وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ
0: আদি হামা কাশবরম এ কুরআন কি মুমিন থাকুন নবা হিদায়েত কাই রহমতে কং কাশবরে

আদি খানু মিহুন্না এবাহি মাগুফরেদুমুং খানু বেফাওয়া মিহুন্না এউরেঙ্গে মাগুফরেদুমুং একিবা খুরব্বা থেদু মাগু দাক্কাওয়া হা দিয়কু খামগা খালে ফান নুয়ে তিমন রসকলাঙ্গে আয়তকং ইমাম বা বয়কম মেনুই খালেগ ফানক নিবেবেনে ফাহে এউরেন্নি আল্লাহ কিয়মম বা মিহ।

0: ওগে হাজরতং এওরং আতুজ্জম দান্দনে এ হিন্দু একলাঙ্গ ওয়াহি কুরবানত তিয়বা মিহুন্না এয়া বেহে ইলমে লিবফানিং হাল তিয়বা মিহুন তিমন রাসকলাঙ্গ আয়ত দোকুড়ই হিয়ে নুয়াত তিয়বা মিহুন কুরমুং গিন্দিয়ই কংকমে হিয়ে
1: ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون
0: আদি এওরেঙ্গে মচ্চ কান্ডালু ওয়া ফাওয়া আযাবগে বসুল হক ওয়েজে এই এওরেং আনিয়া বেরবি কামটকে ফাহে এওরেন্নক এদুহুম এবিস ওয়াহকে নুদকেনতে

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডা গিং একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম ওয়াগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমি হুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়া বামি হুন এ বস